ডাবডাবের চিকতানি পুরা নাজারা থমাচুক ডাবডাবের কেনা ডাবডাবের খরবাচুক মাগার মিউনি রায় পদিও অন্দুক কি সিংখান চান্দাল্লা চিকতানি চুয়ে শখস না খাসিক এজা চিক মাসো মিনজের দুক খার চোতানা দে জানা সিংখান চান্দানিস ডাবডাবের পর্যা চিচিক ইয়ন্টে আতাংসে ডাবডাবের পো মিখর চাসো মিনজের দুক